শ্রোতা বন্ধু, আজ আমি আলোচনা করিবা গোটি এমিতি ঐতিহাস দিবসকু নেই যাহা প্রত্যেক ভারতবাসীঙ্ক হৃদয়রে গর্ব, সাহস এবং দেশপ্রেমর ভাবনা সৃষ্টি করে। সেই দিবস হচ্ছে কার্গিল বিজয় দিবস। প্রতিবর্ষ জুলাই 26 তারিখে সমগ্র ভারত কার্গিল বিজয় দিবস পালন করে। 1999 মসিহারে কাশ্মীরর কার্গিল, দ্রাস, বাটালিক এবং টোললিংর দুর্গম পাহাড় শৃঙ্গরে শত্রুপক্ষ অনুপ্রবেশ করেছিলে। সমুদ্র পতন ঠারু প্রায় 18,000 ফুট উচ্চরে প্রবল থন্ডা, বরফ এবং প্রতিকূল পরিস্থিতি মধ্যে ভারতীয় সেনা অদ্যম সাহসর সহিত যুদ্ধ করে শত্রুঙ্কু পরাস্ত করেছিলে। এই অভিযানর নাম থিলা অপারেশন বিজয়। শ্রোতা বন্ধু, কার্গিল যুদ্ধ কেবল গোটি সামরিক বিজয় নুহে, এহা থিলা সাহস, শৃঙ্খলা, দেশপ্রেম এবং আত্মবলিদানর গোটিয়ে অনন্য উদাহরণ। আমার জবান মানে নিজ জীবনকু বাজি লগাই তীরঙ্গার সম্মানকু অক্ষুণ্ণ রাখিলে। সেমানক পাই নিজ জীবন ঠারু দেশর সম্মান অধিক মূল্যবান থিলা। ক্যাপ্টেন বিক্রম বত্রাঙ্ক সেই প্রসিদ্ধ বাক্য ইয়ে দিল মাঙ্গে মোর আজি মধ্যে প্রত্যেক ভারতীয়ঙ্কু প্রেরণা দেইথায়। ক্যাপ্টেন মনোজ কুমার পাণ্ডে, গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদব, রাইফলম্যান সঞ্জয় কুমারঙ্ক পরি অনেক বীর সৈনিক অদ্ভুত পরাক্রম প্রদর্শন করে ইতিহাসে অমর হয়ে যাইছন্তি। সেমানক বীরতা আমাকে শিখায় যে দেশ পাই ত্যাগ হি সর্বোচ্চ কর্তব্য। আজির যুবপিঢ়ি পাই কার্গিল বিজয় দিবস কেবল গোটিয়ে স্মৃতি নুহে, বরং গোটিয়ে প্রেরণা। এহা আমাকে শিখায় যে জীবনরে যেতে বাধা আসুনা কাহিঁকি, সাহস, নিষ্ঠা, দৃঢ় সংকল্প থিলে সফলতা নিশ্চিত। শ্রোতা বন্ধু, আমি নিরাপদরে ঘরে রহিপারুছু, শান্তিরে নিজ কাম করিপারুছু, কারণ সীমারে আমার সৈনিক মানে দিনরাতি জগি রহিছন্তি। পর্ব হেউ কি পরিবারর সুখ দুঃখ, সেমানে সবুকিছিকু পছরে রখি কেবল মাতৃভূমির সেবারে নিজকু সমর্পিত করে দিয়ন্তি। সেমানকর সেই ত্যাগ ও নিষ্ঠা প্রত্যেক ভারতীয়ঙ্ক পাই গর্বর বিষয়। কার্গিল বিজয় দিবস অবসরের আমি সমস্তে দেশর অমর শহীদ মানুষ বিনম্র শ্রদ্ধাঞ্জলি জনাইবা।

শ্রোতা বন্ধু আলোচনা করুথিলে কার্গিল বিজয় দিবস সম্পর্কে। তবে শেষে এতিকি কহিবি, যেউমানে দেশ পাই হসি হসি প্রাণ উৎসর্গ করিদেলে সেমানে কেবে মৃত নুহন্তি, সেমানে প্রত্যেক ভারতীয়ঙ্ক হৃদয়ে অমর হয়ে রইথান্তি। তবে শ্রোতা বন্ধু সময় অবিরাম গতিরে গতিশীল, এই দেখু নাহান্তি কেতবেলে যে সময় যাই কার্যক্রমর শেষ সীমায় পৌঁছিলা তা আদৌ বি জনাপড়ুনি। তবে যা পূর্বর আপনার অনুরোধ, কার্যক্রম সম্পর্কিত নিজের মত চিঠি মাধ্যমে আমপাখক নিশ্চয় পঠাইবে। চিঠি পঠাইবার আমার ঠিকাটি হচ্ছে বিকাশ ধারা মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা, পিন 769042। পুনে ভেটাইবা আউ এক নূয় অধ্যায়ে আউ কিছু নূয় বিষয়বস্তু নিয়ে। সেতবে যায় আপনার রেডিও সাথী মধুস্মিতা বিদায় দিও, নমস্কার।

0: ভাব সমুদ্র মুন্ডমাল
1: কলা ধরা নালি হলদি বিভিন্ন রঙর পোশাকরে মন্ডিত হয়ে সরদাবালি যা আসা করছেন সত্যি যা আসা চালছি
0: আচ্ছা হো তাহলে আমার অপেক্ষা রহব গজপতি মহারাজা কেতবে আসবে এবং গজপতি মহারাজা আসলে পরবর্তী কার্যক্রম বর্তমান অছি বর্তমান সিন্ধুক সবু আসিকি রথ মানক উপরে রহিলা তাপরে রামকৃষ্ণ মদন মোহন এমানে সমস্তে রথকু বিজয় হবে তেণু বিজয় হলা পরে গজপতি মহারাজা ছেড়াপরা করে আসবে বর্তমান অঢ়েটা হেলা ভাবুছু আউ অধ ঘন্টা ঘণ্টে ভিতরে এসব কার্য সমাপন হব চারিটা সময় ধার্য হয়েছে রথ টণা পাই তেমন রথ টণা পাই চারিটা ভিতরে এসব কার্য সমাহিত হয়েকি ধার্য সময়ের রথযাত্রা হয়ে যাব এ প্রকার গোটা আশা আসুচি মনরে আউ কোন কইবে সেপটু কহন
1: নিশ্চিত আজ্ঞা নিশ্চিত নাই ভাল লাগিলা আজি সুন্দর ভাবরে এ কার্যক্রমটি আপন যেভাবে ভাবরে আজি পহণ্ডি বিষয়ে যে কহিলে বহুত ভাল লাগিলা
2: বর্তমান আমি দেখিপারুছে যে আরক্ষী বাহিনী মানে তাঙ্কর সাজ সজা যে দৌড়ি এবং আদি করণ করিবা পাই নেই করি যাউছন্তি এথিরু আমি স্পষ্ট অনুমান করি পারুছু যে গজপতি মহারাজ আউ মাত্র পাঁচ দশ মিনিট ভিতরে আমার কেন্দ্র আগ দেই যাবে ইয়ে কথা মধ্যে আমি অনুভব করি পারুছু আউ সেথিপাই প্রস্তুতি চালিছি তবে শ্রদ্ধালু মানঙ্কর যে গহলি অতি মাত্রারে বড়ি বড়ি চালিছি তেণু যে যে প্রকার কর্তব্যের সব লাগিছন্তি কি ভোগ কিণুচান্তি কি দর্শন পাই বিভিন্ন প্রকার ব্যবস্থা কু সংকীর্তন মাধ্যমে মহাপ্রভুঙ্কর আশীর্বাদ নেবা
0: নাই ভাই যাউছন্তি নাই প্রতাপ বাবু
2: ভিতরে বর্তমান
0: গহলি তো হব রথযাত্রারে আউ গহলি হবনি কেবে কোটি গহলি হব সে গহলি হোক কিছু যায় আসে নাই কিন্তু আজি যাহা পাগ অছি এবং পানিপাগর ব্যবস্থা যাহা পবন যেমতি বহুছি উত্তাপ যেমতি অতি বেশি নাহি আউ তারি ভিতরে লোকমানকর যিবা আসিবা সমাগম এসব এপর্যন্ত শৃঙ্খলার সহিত চালিছি আপনক আখিরে কোনসি লোক বেহোস হবা কি কিছু অঘটন ঘটিবা এভাবে কিছু পড়িছি কি সেপটে
2: নাই সেপরি কোনসি পরিস্থিতি এপর্যন্ত আসি নাহি
0: বাহ বহুত বড়িয়া আমার এপটে মধ্যে যেটা সরধা বালি আমি বড় শঙ্খ পর্যন্ত দেখুছু গোটিয়ে মধ্য লোক কেহি আম্বুলান্সরে যাবার দৃষ্টিরে আমার পড়ি না তেমন জনা পড়ুছি মহাপ্রভুঙ্কর অপার করুণার এপর্যন্ত নির্বিঘ্নরে সব নীতি সম্পাদন হয়েছি ভক্ত শ্রদ্ধাড়ু মানে ভালরে ভালরে আসিকি দর্শন করিকি যাচ্ছি অনেক আরক্ষী বাহিনীর সবু আরক্ষী বাহিনী মানুষ আমি দেখুছু তা ভিতরে কিছু মহিলা আরক্ষী মধ্যে অনেক সমস্তে সরদাবালিরে লম্বা হয়েকি সাষ্টাঙ্গ প্রণিপাত করছেন আউ রথ কড়ন ভিতর লোক মানুষ যে থিলে পহণ্ডি দর্শন করা থিলে সেমানকু সবু বাহার করে দিয়া হচ্ছে তেমন রথ টণা পাই গজপতি মহারাজা স্বাগত পাই প্রশাসন তরফর সমস্ত বন্দোবস্ত যেমতি করা যাওয়া কথা সে বিধিবিধান সহিত সেসব করা যাচ্ছি আগে আপন তো দূরর দেখিপারি নথিবে কেবল ধারা বিবরণী যা শুনিবে এইথর মহাপ্রভুঙ্কর এ যে টাহিয়া টাহিয়া সত্যি যেমতি আমার অনুভব হল যে গত থর টাহিয়া নথিলা বলি ভক্ত মানক মনরে যে দুঃখ হয়েছিল মহাপ্রভুঙ্কর মনরে টিকে যে ম্লানি আসিছিলা সে ম্লানি তো অপসরি যাইছি কিন্তু সে যে ভক্তঙ্ক মনরে যে টিকে দুঃখ হয়েছিল সে দুঃখ দূর হয়ে যাইছি এবং টাহিয়া বহুত সুন্দর হয়েছে এতে সুন্দর টাহিয়া মোর মনে পড়ুনি যে গত বর্ষ মানুষের এমতি সুন্দর টাহিয়া আমি দেখিছিলু গুন্ডিচারে দেখি নথিলু বলে এমতি আমাকে লাগুছি কি প্রকৃতরে টাহিয়াটা বহুত সুন্দর হয়েছি সে কথা আমি কইপারিবু নাই কিন্তু আমার অনুভব হচ্ছে এয়া ডক্টর দাসঙ্কর মধ্যে সেই প্রকার অনুভব বড় সুন্দর টাহিয়া দোলায়মান রীতিরে টাহিয়া হলেই হলেই মহাপ্রভু চারমাল উপরকু গলে এবং সুন্দর ভাবে সেবক মানে মধ্য অতি নির্বিঘ্নর সহিত মহাপ্রভুঙ্কু বর্তমান নেইকি রথ উপরে তাঙ্কু আরূঢ় করেইছন্তি মোটামুটি এ পর্যন্ত ଭଲ ସୁନ୍ଦର ଭାବରେ ବାହୁଡ଼ା ଯାତ୍ରା ସମାହିତ ହୋଇଛି। ଆଶା କରିବା ଯେ ଆହୁରି ସୁନ୍ଦର ଭାବରେ ଏ ତିନି ରଥ ଯାଇକରି ଆଜି ସିଂହଦ୍ୱାରରେ ପହଞ୍ଚି ଯାଆନ୍ତୁ, କାରଣ ବର୍ଷା ନାହିଁ, କୌଣସି ଅସୁବିଧା ନାହିଁ, ଭକ୍ତମାନଙ୍କର ସମାଗମ ଅଛି, ତେଣୁ ଉତ୍ସାହ ଲୋକଙ୍କ ଭିତରେ ଅଛି, କାରଣ କିଛି ଅଘଟଣ ଘଟିନଥିବାରୁ ଲୋକମାନଙ୍କ ଭିତରେ କୌଣସି ଭୟ ବା କୌଣସି ଆଶଙ୍କା ମଧ୍ୟ ନାହିଁ, ତେଣୁ ସେ ଉତ୍ସାହର ସହିତ ଲୋକମାନେ ଟାଣି ନେଇକରି ଆଜି ସିଂହଦ୍ୱାର ପାଖରେ ରଥକୁ ପହଞ୍ଚାଇ ଦେବେ, ଏ ବିଶ୍ୱାସ ମଧ୍ୟ ମନରେ ଆସୁଛି। ଆଉ କ'ଣ ସୂଚନା ଦେବାର ଅଛି ଯଦି ଦ୍ୱିତୀୟ କେନ୍ଦ୍ରରୁ ଦିଅନ୍ତୁ, ଏବଂ ଗଜପତି ମହାରାଜା ଆସିବା ପରେ ରଥ ଛେରା ପହଁରା ବେଳକୁ ଆମ କେନ୍ଦ୍ର ସକ୍ରିୟ ହେବ, ଆପଣ ସେଇଠୁ ଯାହା କହିବା କଥା କହନ୍ତୁ।
2: ଯାଉ ସୁନ୍ଦର ଭାବରେ ଆମର ପ୍ରଥମ କେନ୍ଦ୍ର ଆଗରେ ଆମେ ଦେଖିବାକୁ ପାଉଛୁ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ବହୁ ସଂଖ୍ୟାରେ ପ୍ରାୟତଃ ସହସ୍ରାଧିକ ଶ୍ରଦ୍ଧାଳୁମାନେ ନିରନ୍ତର ସେମାନେ ନିଃଶୁଳ୍କ ଭୋଜନ କରୁଛନ୍ତି। ଆଉ ସେଇ ଯେଉଁ ଭୋଜନ କରିବା ପରେ ସେମାନଙ୍କର ଯେଉଁ ପତ୍ର ଏସବୁ ପଡ଼ିଯାଉଛି ତାକୁ ମଧ୍ୟ ପରିଷ୍କାର କରାଯାଉଛି, ଯେହେତୁ ଆଉ ଦୁଇ ଘଣ୍ଟା ଭିତରେ ଯାହା ଅନୁଭବ କରାଯାଉଛି ରଥ ଏଇପଟ ଦେଇଯିବ, ତେଣୁ ସବୁ କ୍ଷେତ୍ରରେ ସମସ୍ତେ ଚଳଚଞ୍ଚଳ। ଆଉ ଗଜପତି ମହାରାଜଙ୍କର ଆଗମନର ସୂଚନା ଆମେ ପାଇଯାଉଛୁ ବର୍ତ୍ତମାନ, ଯାହା ଦେଖୁଛୁ ଯେଉଁ ଟାର୍ଗେଟ କରାଯାଉଥିଲା ତାହା ବର୍ତ୍ତମାନ ଆଗକୁ ଆଗକୁ ଚାଲୁଛି। ଆଉ ଆମେ ଆଉ ଅଳ୍ପ ସମୟ ଭିତରେ ସ୍ପଷ୍ଟ ସୂଚନା ଆମ କେନ୍ଦ୍ର ପାଖରୁ ଆମେ ଦେଇପାରିବୁ।
1: ପ୍ରତାପ ବାବୁ ଆଜି ଯେଉଁ କଥା କହୁଥିଲେ ଶାନ୍ତନୁ ବାବୁ ଯେ ଟାହିଆଟା ଏତେ ସୁନ୍ଦର ଦେଖାଯାଉଛି, ଆମର ମଧ୍ୟ ସେଇ ଅନୁଭବ, ଆମେ ଦେଖୁଛେ ଅନୁଭବ କରୁଛେ ଏତେ ଦେଦୀପ୍ୟମାନ ଟାହିଆ, ଯେଉଁ ଟାହିଆ ଭିତରେ ସତ୍ୟମିତି ଜ୍ୟୋତି ବାହାରୁଛି, ସେ ଜ୍ୟୋତିର ପଟାନ୍ତର ନାହିଁ, ଏବଂ ଯେଉଁ ଟାହିଆ ଆଗକୁ ହଲିଲେ ବ୍ରହ୍ମସତ୍ୟ, ପଛକୁ ଗଲେ ଜଗତ ମିଥ୍ୟା, ଏଇ ଯେଉଁ ଜ୍ଞାନ ଆମକୁ ଦେଉଥିଲା ଶାସ୍ତ୍ର ଅନୁସାରେ ଆଜି ପ୍ରତ୍ୟକ୍ଷ ଭାବରେ ଅନୁଭବ କରି ଜାଣିଲେ ଯେ ବାସ୍ତବରେ ତାହା ହିଁ ସତ୍ୟ। ଏ ଦୋଳାୟମାନ ଟାହିଆ, ସର୍ପାକୃତି ଟାହିଆ, ଏ ଟାହିଆ ଯେତେବେଳେ ଝୁଲୁଛି ଆମକୁ ଏଭଳି ଜ୍ଞାନ ଦେଉଛି, ଆମକୁ ଏଭଳି ବିଚାର ଦେଉଛି, ଆମେ ସତ୍ୟ ପଥରେ ଯିବା ଉଚିତ, କାରଣ ସତ୍ୟର ପଥ ହେଉଛି ଧର୍ମର ପଥ, ଧର୍ମର ପଥ ହେଉଛି କର୍ମର ପଥ, ସତ୍ୟ ପଥେ ଧର୍ମ ପଥେ ଘେନି ଯାଅ ମୋତେ, ବସାଅ ପରାଣ ମୋର ତମ ପ୍ରେମ ସ୍ମୃତି।
2: ଏଇ ଟାହିଆକୁ ଦିବ୍ୟ ଟାହିଆର ଦର୍ଶନ କେବଳ ଆମେ ଏଇଠି କରୁନାହେଁ, ଏହା କୋଟି କୋଟି ନରନାରାୟଣ ତାଙ୍କ ହୃଦୟରେ ସେମାନେ ସାଇତିକି ରଖୁଛନ୍ତି ମହାପ୍ରଭୁଙ୍କର ଏଇ ଦିବ୍ୟ ଦର୍ଶନକୁ, ତେଣୁ ଭଲକୁ ସବୁବେଳେ ଚାହିଁ ବସିଥାନ୍ତି ଏ ଜଗତର ପ୍ରତିଟି ମଣିଷ ଅପେକ୍ଷା କରିଥାଏ। ତେଣୁ ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁ କେତେ ସୁନ୍ଦର ହୋଇପାରିବେ ସେ ସୁନ୍ଦରକୁ ଦେଖିବା ପାଇଁ ଆମ ଭିତରେ ମଧ୍ୟ ପ୍ରତିଯୋଗିତା ରହିଥାଏ, ଯେତେ ଦେଖୁଥିଲେ ନୂଆ ସେ ଲାଗଇ ନୂଆ ଦିଶୁଥାଇ, ତେଣୁ ତାଙ୍କୁ ଦେଖିବାରେ ଗୋଟିଏ ଶ୍ରଦ୍ଧାଳୁ ଯଦି ସକାଳ ସମୟରେ ମଙ୍ଗଳ ଆଳତୀରେ ଦର୍ଶନ କରିଛି, ସେ ବଲ୍ଲଭରେ ଦେଖିଲେ ଆହୁରି ନୂଆ, ଦ୍ୱିପହର ଧୂପ ପରେ ଦେଖିଲେ ସକାଳ ଧୂପରେ ଆହୁରି ନୂଆ, ଯେତେ ଥର ମହାପ୍ରଭୁଙ୍କୁ ସେ ଦେଖିପାରୁଥିବ ତା ଭିତରେ ନୂଆ ନୂଆ ଦେଖିବାର ସେଇ ଭାବ ସୃଷ୍ଟି ହେଉଥିବ, ତେଣୁ ତାଙ୍କୁ କୁହାଯାଏ ନବନିରଦ ସୁନ୍ଦର କାନ୍ତି ଧରମ ରସ ସାଗର ନାଗର ଭୂପବରମ ଶୁଭ ବଙ୍କିମ ଚାରୁ ଶିଖଣ୍ଡ ଶିଖମ ଭଜ କୃଷ୍ଣ ନିଧିମ ବ୍ରଜ ରାଜ ସୁତମ। ତେଣୁ ମହାପ୍ରଭୁ ସବୁବେଳେ ଗୋଟେ ନୂଆର ପରିବେଶକୁ ଆସନ୍ତି, ତାଙ୍କର ସିଏ ଯେତେବେଳେ ଅବକାଶ ସମୟରେ ଖଣ୍ଡିଏ ଗାମୁଛା ପିନ୍ଧି ବସିଥାନ୍ତି, ତାଙ୍କୁ ଶ୍ରଦ୍ଧାଳୁ ଦେଖିଲେ ଯେମିତି ଲାଗେ ଯେତେବେଳେ ସିଏ ବଡ଼ସିଂହାର ବେଶ ଫୁଲରେ ପୁଷ୍ପ ଆଭୂଷଣରେ ମଣ୍ଡିତ ହୋଇଯାଆନ୍ତି ସମଗ୍ର, କେବଳ ଚକ୍ଷୁ ଦୁଇଟି ଚକ୍ଷୁକୁ ଛାଡ଼ିଲେ ସେତେବେଳେ ମଧ୍ୟ ଆହୁରି ଆନନ୍ଦ ଦିଶନ୍ତି, ତେଣୁ ତାଙ୍କର ଦର୍ଶନ ସବୁବେଳେ ନୂଆ। ଏବଂ ଇଏ ଜାତି ଇଏ ଯେଉଁ ଜଗନ୍ନାଥ ପ୍ରେମୀମାନେ ଯେଉଁମାନେ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ନିଜର କରିଛନ୍ତି ସେମାନେ ମହାପ୍ରଭୁଙ୍କୁ ସଦା ସର୍ବଦା ଦେଖିବାକୁ ଚାହାନ୍ତି। ଆଉ ଇତି ଅବସରରେ ଶ୍ରୋତାବନ୍ଧୁ ଆପଣମାନେ ଅନୁଭବ କରିବେ ଯେ ଶ୍ରଦ୍ଧାଳୁ କିପରି ମହାପ୍ରଭୁଙ୍କୁ ଭଲ ପାଏ। ଆମ କେନ୍ଦ୍ରରେ ଆସି ଜଣେ ବୟୋଜ୍ୟେଷ୍ଠ ଶ୍ରଦ୍ଧାଳୁ ଆସି ପହଞ୍ଚିଛନ୍ତି, ତେଣୁ ଆମେ ତାଙ୍କୁ ପଚାରି ବୁଝିବା କିପରି ମହାପ୍ରଭୁଙ୍କର ଯାତ୍ରା ସେ ଆସି ପହଞ୍ଚିଲେ। ଆପଣଙ୍କ ନାମ କହିବେ ଆଜ୍ଞା?
3: আমার নাম চণ্ডীচরণ শিকদার, আমি পশ্চিমবাংলা থেকে এসেছি। আমার আসল বাড়ি হচ্ছে নদিয়া নবদ্বীপ ধাম।
2: নদিয়া নবদ্বীপ ধামরু শ্রোতা বন্ধু, এ বয়সের আপনার কত বয়স হব?
3: 73 সাল।
2: আচ্ছা, সুন্দর কথা। আপন জগন্নাথকে দেখিবা পরে, এটি বড়দাণ্ডের ভক্ত মানুষ দেখিবা পরে, এ যাত্রা আপনার কিপরি লাগুছি?
3: আমার খুব ভালো লাগেছে। আমি প্রত্যেক বাড়ি আসি, কিন্তু এবারে যে যত্নটা পেলাম, আমি যেখানে এসেছি যে ভলেন্টিয়ারদের যে খাতির, আমার খুব ভালো লেগেছে।
2: আপনার ভালো লাগুছি? সব ব্যবস্থা ভালো লাগুছি?
3: হ্যাঁ, ভালো লেগেছে। এবং আমাকে তো, আমি বয়স্কাউট আছি, বয়স্কাউটের ছেলে আছি এবং ফার্স্ট এড আগে করেছি। আমি ফিজিওথেরাপি করি, যা প্রতিবন্ধী প্যারালিসিস রুগীদেরকে আমি ট্রিটমেন্ট করি। আমরা দুজনে, আমার স্বামী স্ত্রী দুজনেই, ডাক্তার এম এস ঘোষ, ওদের সঙ্গে আমি থেকে আমি করেছি কাজ। এবং এবারে আমি সবথেকে, প্রত্যেকবারই আসি, এবারে এসে আমি সবথেকে আনন্দ পেয়েছি। এবং ভলেন্টিয়াররা যারা আমাকে নিয়ে এসেছে, এরকম যত্ন করে আমি কোনোদিন আসতে পারিনি।
2: জগন্নাথ মহাপ্রভুঙ্কর,
3: জগন্নাথ মহাপ্রভুর দয়া, ওনার দয়া না হলে তো কিছু করা যায় না। উনিই সব, উনিই সব। জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।
2: শুনুলে শ্রোতা বন্ধু, সেমানে প্রতিবর্ষ রথযাত্রা আসন্তি, কিছু সেবা ফিজিওথেরাপি সেবা মধ্য প্রদান করন্তি। তেণু আজি মহাপ্রভুঙ্ক রথযাত্রার উপস্থিত হয়ে নিজক ধন্য মনে করুচন্তি। আর সে এতই কথা কহিলে, সবু জগন্নাথঙ্কর দয়া, এইটা হি পূর্ণতা। যেতবেলে মহাপ্রভুঙ্ক দয়াকু আমি শ্রেষ্ঠ ভাবে গ্রহণ করু এবং অন্যকু কহু যে প্রভু দয়া ন করতে কোন হইপারিথান্তা।
4: শ্রীক্ষেত্র পুরীর শরধাবালি শুনুলে মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্ পবিত্র বাহুড়া যাত্রার সিধা প্রসারণ। শ্রোতাবন্ধু মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্র। বর্তমান শুনন্তু আঞ্চলিক সংবাদ।

0: কালে কালে শিব তব যোগ্য স্তব রমণী রতন সঙ্গ। প্রভু মো মাগু না ধন মাগু না মো রাজপদ মাগু না প্রভু এতিকি কেবল করুণা এতিকি কেবল মো উপরে আশীর্বাদর বারিধারাটিয়ে দেই থান্তু প্রভু। মু যেতে দিন পর্যন্ত থিবি আপনক নিকটরে সেই সেবা করুথিবি সে মার্জনা কার্য করুথিবি যো মার্জনা ভিতরে রহিছি এক দ্যোতনা যে দ্যোতনা ভিতরে রহিছি সমগ্র সংসারর সেই সুখক সমর্পিত করিবার ভাবনা ইতিহাস সাক্ষী এ দেশর রাজা কেতে উৎসর্গীকৃত ভাবনা তাঙ্ক ভিতরে প্রভুঙ্ক নিকটরে সেই উৎসর্গীকৃত ভাবনা ভিতরে গোটিয়ে আমি সূচনা দেবাকু চাহুছু সে প্রভুঙ্কর সেবা কার্য বড় ভাই বলভদ্রঙ্কর চলন্তি বিষ্ণু বর্তমান সমাপন করিবাকু লাগিলেনি আউ কেবল আশীর্বাদ ভিক্ষা করিবা পরে আশীর্বাদর সেই প্রাপ্তি স্বরূপ পুষ্প মাল্যটিয়ে প্রাপ্ত করিবে আউ এপটে প্রজাবৎসল যে রয়েছেন্তি সমস্ত শ্রদ্ধালু তাঙ্কু সেই প্রভুঙ্কর সেবা যা করে সারিছন্তি যে আশীর্বাদ তাঙ্কু মধ্য সেমানকু সমর্পণ করিবে কিন্তু সেই সমর্পিত ভাবনা নেই প্রভুঙ্ক নিকটরে আজকু বহু দিন ধরে যে সেবা করুছন্তি নর্তকী ভাবরে বা নর্তন ভাবরে সেই নৃত্য নিপুণ কলার প্রদর্শন করি প্রভুঙ্ক নিকটরে নিজ জীবনকু সমর্পিত করিছন্তি আম নিকটরে পৌঁছিছন্তি পিলাটি দিনরু যে আকাশবাণীর গোটে শিশু কলাকার ভাবরে তাহাঙ্কর সেবা মধ্য প্রদান করিছন্তি তাঙ্কুঠারু এ প্রভুঙ্কর এই অনুভব অনুভূতি সেবার সমর্পিত ভাবনাকে জাণিবা তাঙ্ক নাম হচ্ছে ডক্টর চিত্তরঞ্জন সাহানি মহোদয় তাঙ্ক পাখু আমি নিয়ে যাচ্ছু সে প্রভুঙ্কর সেই ভাব অনুভূতিকে টিকি আমমানকে পৌঁছাইবা পাই।
1: জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। কোন আপনমানকে অনুভূতি কহিবি আজি গত দিন মানকরে আপন যে বর্ষা দেখুলে আমি ভাবুলু বর্ষা হব এ পিচি পিচি এই মেকআপ ছাড়ি যাব কেমিতে নাচিবু সাথে তুমি তো গিলাপ পিঁধিকি আসলে আমি কেমিতে নাচিবু আমি কেমিতে তোম সহিত রহবু তোমক এ যে মুহটাকে সজবাজ হয়েছি দেখাইবু কেমিতে আজ সুন্দর ভাবে মহাপ্রভু পাগটিয়ে করেদেলে কিন্তু বড় কথাটি যেত আজ দেখিলি দি ভাই ভৌণী পড়াই আসলে বড় বাড় মণিমা হরিদ্রা মণিমা সুভদ্রিকা চক্ররাজ সুদর্শন পড়াই আসলে এতে কালিয়া সাথ আসলে আহা মু দেখু থাকে যেত সেবে রহি যাও থাকে নাকচনা দ্বার পাখে রহি যাও থাকে আসুন থাকে বিকল হয়ে তাকে নাচু থাকে প্রভু তুমি টিকি দেখি দিও তুমি টিকি অনাই দিও এই সময় মু হঠাৎ দেখু থাকে যে গুন্ডিচা মন্দিরর রাস্তা আউ শ্রীমন্দিরর বাইশ পাহাচ পুরা অলগা অলগা কথা এটি সমতল রাস্তা যে ঠাদিও আসু থাকে হঠাৎ যেত ঝকাটিয়ে দৌ থাকে দৈতাপতি সেবক মানে যেত পহণ্ডি করু থাকে সেত ঠাকুরে পছুক হয়ে যাতে যেত টিকি আগুক টাণু থাকে সেত দেখু থাকে আখিরে অনৌ থাকে বিস্ফারিত নেত্র মতো লাগিলা মো ছড়া সে কাহ দেখু না মতো হি দেখুম এতে আনন্দ লাগিলা মু তাকে কোণ নাচবি না নাচ ভুলে গেলি মু সাংে সাংে চন্দন করে পকাইদেলি মু তাকে চন্দন পকাইদেলি চন্দন তাকে মুহরে লেপিদেলি সেই চন্দনকে আনি মো দেহরে পকাইদেলি মতো এত খুশি লাগিলা আপনার সমস্তে জগন্নাথকে ভালো পাঁতু মহাপ্রভুঙ্কু পাই সমস্তে আজি সংসার মঙ্গলময় হো সমস্তে কৌ থাকু জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ।
0: ভাবনারে বর্তমান আমার উৎকলর মৌড়মণি গজপতি দিব্য সিংহদেব বর্তমান বড় ভাই বলভদ্রঙ্কর রথরে ছেড়া পহরা কার্যকে সমাপন করি বর্তমান জগন্নাথঙ্কর রথ অভিমুখে যাত্রা করুছন্তি কিন্তু সবুঠারু গুরুত্বপূর্ণ বিষয় আজ শ্রদ্ধাড়ু ভক্ত এই শরধাবালির প্রাঙ্গণরে দণ্ডামান হয়ে চলন্তি বিষ্ণু আর সাক্ষাৎ বিষ্ণুঙ্কু দর্শন করিবা সহিত আজির যে মহা আনন্দর মিলনর যাত্রাকু অনুভব করুছন্তি সেই অনুভব ভিতরে কিন্তু প্রশাসন স্তরে তৎপরতা দেখা যাইছি এপটে জগন্নাথ মহাপ্রভুঙ্কর যে তাঙ্কর সেবা কার্য যে আমার যে ছেড়া পহরা কার্য করিবা যেতবে গজপতি যাত্রা করুছন্তি সে নন্দীঘোষ রথকু এপটে কিন্তু বড় ভাই বলভদ্রঙ্কর তালধ্বজ রথরে ভই সেবক মানে কোঠ সুয়াশিয়া মানে সমস্তে মিলিত ভাবরে চারমাড়কু বর্তমান কাড়ি নেউছন্তি কেতে তৎপরতা রয়েছে মহাপ্রভুঙ্কর আজির যে যাত্রাকে শৃঙ্খলিত করে সমগ্র বিশ্বক পুষ্পায়িত করে কুসুমিত করে প্রভুঙ্কর যাত্রার আশীর্বাদ স্বরূপ রথযাত্রার যে নির্দিষ্ট স্থির ধার্য করা যাই তাহা বহু বিলম্বিত হয়েছিল কিন্তু আজ বাহুড়ে ଆଜି ବର୍ତ୍ତମାନ ଦେଖନ୍ତୁ ଆମେ ଦେଖିପାରୁଛୁ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ, ଚାରମାଳ ବନ୍ଧା ହୋଇଥିଲା ଯାହା ତା ଖୋଲା ହେଲାଣି, ଆଉ କିଛି ସମୟ ପରେ ଘୋଡ଼ା ଝୋଚା ଯିବ ଏବଂ ରଥ ଟଣା କାର୍ଯ୍ୟ ଯେଉଁ ଚାରିଟା ବେଳକୁ ଯେଉଁ ଧାର୍ଯ୍ୟ କରାଯାଇଥିଲା ବୋଧ ହୁଏ ତାହା ଚାରିଟା ବେଳକୁ ଟଣା ଆରମ୍ଭ ନିଶ୍ଚିତ ଭାବରେ ହେଇଯିବ ଏହା ଆଶା କରାଯାଉଛି। କିନ୍ତୁ ୟାରି ଭିତରେ ଏ ଆଶା ସମ୍ଭାବନା ଉଦ୍ଦୀପନା ଭାବନା ଭକ୍ତି ଭାବନା ୟାରି ଭିତରେ ଆମେ ମଧ୍ୟ ଦେଖିପାରୁଛୁ ଆଜି ଶ୍ରୀକ୍ଷେତ୍ରର ଯେଉଁ ଆମର ବାତାବରଣ ବା ପରିବେଶ ଯେଉଁ ଅନୁକୂଳ ପାଗ ଥିଲା ତାହା ସାମାନ୍ୟ ବର୍ତ୍ତମାନ ବର୍ଷା ଅଭିମୁଖେ ବା ବର୍ଷା ହେବ ବୋଲି ସୂଚନା ପ୍ରାପ୍ତ ହେଉଅଛି। କାରଣ ଘଡ଼ଘଡ଼ିର କିଞ୍ଚିତ ଶବ୍ଦ ଆମେ ବର୍ତ୍ତମାନ ଶ୍ରବଣ କଲୁ, ତାହା ମଧ୍ୟ ଆମେ ଆଶୀର୍ବାଦ ଭାବିକି ତାହା ମଧ୍ୟ ଆମେ ଆଶୀର୍ବାଦ ଭାବୁଛୁ। ଆଉ ଏଇଠି ଶାନ୍ତିନାଥ ମହୋଦୟ ଏଇ ଭାବନା ଭିତରେ ପ୍ରଭୁଙ୍କର କଥାକୁ କିଛି କହିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି। ଆଜ୍ଞା କୁହନ୍ତୁ।
2: ମୁଁ ଗୋଟେ କଥା ଖାଲି ସୂଚନା ଦେବାକୁ ଚାହିଁବି, ଏଇ ଯେଉଁ ଗଜପତି ମହାରାଜା ଛେରା ପହରା କରୁଛନ୍ତି, ୟାଙ୍କର ପ୍ରଥମେ ତ ମନ୍ଦିର ଶାସନ ବା ମନ୍ଦିର ପରିଚାଳନା ଦାୟିତ୍ୱ ତ ରାଜାଙ୍କ ପାଖରେ ଥିଲା, ତାପରେ ଯେତେବେଳେ ସରକାରଙ୍କ ପାଖକୁ ଚାଲିଗଲା ସେତେବେଳେ ଏଇ ଗଜପତି ମହାରାଜା ଦିବ୍ୟସିଂହ ଦେବଙ୍କ ବାପା ବୀରକିଶୋର ଦେବ ଗୋଟେ ଗୀତ ଲେଖିଥିଲେ, ସେ ଗୀତଟି ମୁଁ ଟିକେ ଶୁଣେଇ ଦେବାକୁ
0: ଚାହୁଁଛି।
2: ସେ ଗୀତଟି ହେଉଛି, ଚକାଡୋଳା ଚଉ ବାହାକୁ ଦୋଷ ନ ଦେଇ ମୁଁ ଦେବି କାହାକୁ, ପ୍ରଭୁ କେଉଁ ଦରକାରକୁ ଆଶ୍ରା କଲୁ ସରକାରକୁ, ରଥ ଖରକାକୁ ପଛରେ ପକାଇ, ରଥ ଖରକା ମାନେ ମୁଁ ରଥ ଖରକା, ରଥ ଖରକାକୁ ପଛରେ ପକାଇ ମଥାରେ ରଖିଲୁ କଥା କୁହାଙ୍କୁ, ବୁଝିଲେ, ନ ରଖିଲୁ ସେବକ ଟେକ ବେଳ ଜାଣି ମୋଡ଼ିଲୁ ବେକ, ଏକିତ ବିବେକ ପ୍ରଭୁ ଶ୍ରୀମୁଖ ମହାବାହୁ ବୋଲା ଉଚ୍ଚୁ ଛାଙ୍କୁ।

শ্রোতা ভী আমি সমস্ত সময়র দাস সময় টিকটি করে ইশারা দেলাণি কার্যক্রমটা এইটি শেষ করা তবে আজির কার্যক্রমটি আপনার কিপর লাগিলা সুন্দর মতামত সহ নিশ্চয় চিঠি লিখবে আমাকে যোগাযোগ করার ঠিকাটি হল নারীমহল কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন 769042 তবে আজপাই বিদায় দিও আপনার এই রেডিও বান্ধবী পুষ্পলতা রহচি নমস্কার।

0: ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ଆଞ୍ଚଳିକ ଖବର ପଢ଼ୁଛନ୍ ବନ୍ଦିତା ମିଶ୍ର ଜୁହାର। ପହଲା ମୁଖ୍ୟ ଖବର। ଭକ୍ତିମୟ ପରିବେଶ ଭିତରେ ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ପୁରୀନ ଚାଲିଛି ମହାପ୍ରଭୁଙ୍କର ବାହୁଡ଼ା ଯାତ୍ରା। ଭିନ୍ ଭିନ୍ ପ୍ରସଙ୍ଗକେ ନେଇକରି ବିରୋଧୀ ଦଳର ସଦସ୍ୟମାନଙ୍କର ହୋହଲ୍ଲା ଜାରି ରହିବାନୁ ସଂସଦର ଦୁଇ ଗୃହ ଆଇବା ସୋମବାର ତକ ହେଲା ମୁଲତବୀ। ପ୍ରଶ୍ନପତ୍ର ପ୍ରଘଟ ମାମଲା ଓ ପରୀକ୍ଷା ସମୟଥି ଅନିୟମିତତା ଅଟକାବାର୍କେ ଫାଷ୍ଟ୍ରାକ୍ କୋର୍ଟ ସ୍ଥାପନାକେ ନେଇକରି ଚିଠା ବିଲ୍କେ କେନ୍ଦ୍ର କ୍ୟାବିନେଟ୍ର ଅନୁମୋଦନ। ଆଉର୍ ରାଜ୍ୟ ଶିଳ୍ପ ଓ ସୂଚନା ପ୍ରଯୁକ୍ତି କ୍ଷେତ୍ରଥି ନୂଆ ବିପ୍ଳବର ଶୁଭାରମ୍ଭ ହୋଇଛି କହିଲେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ। ଏସ୍ସିଏଲ୍ ଟେକ୍ ଆଉ ସ୍ୱଦେଶୀ ସର୍ଭମ୍ ଏଆଇ ସାଙ୍ଗେ ସ୍ୱାକ୍ଷରିତ ହେଲା ଦୁଇଟା ବୁଝାମଣା ପତ୍ର। ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ପୁରୀନ ଆଜି ବାହୁଡ଼ା ଯାତ୍ରା ଭକ୍ତି ଓ ଶ୍ରଦ୍ଧାର ସହିତ ହେଉଛି। ଶ୍ରୀଗୁଣ୍ଡିଚା ମନ୍ଦିରରୁ ବାହାରି କରି ଶ୍ରୀବଳଭଦ୍ରଙ୍କର ତାଳଧ୍ୱଜ ରଥ ସଞ୍ଜବେଲର 6:30 ତକ ମାର୍କେଟ ଛକ ତକ ପହଞ୍ଚିଥିଲା। ସୁଭଦ୍ରାଙ୍କର ଦର୍ପଦଳନ ରଥ ବଳଗଣ୍ଡି ଛକ ଆଉ ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀଜଗନ୍ନାଥଙ୍କ ରଥ ବଡ଼ ଶଙ୍ଖ ତକ ପହଞ୍ଚିଥିଲା। ମହାପ୍ରଭୁମାନେ ମାଉସୀ ଗୁଣ୍ଡିଚାଙ୍କ ଠାନୁ ପୋଡ଼ପିଠା ଗ୍ରହଣ କରିକରି ରଥଟି ଆଗେ ବଢ଼ି ଚାଲିଛନ୍। ଆଉ କିଛି ସମୟ ଉତ୍ତରୁ ଶ୍ରୀନଅର ପାଖେ ଲକ୍ଷ୍ମୀନାରାୟଣଙ୍କର ଭେଟ ହେବା। ଆଜି ଧାରି ସମୟ ଅନୁସାରେ ସବୁ ନୀତିକାନ୍ତି ହୋଇଥିଲା। ଦିନର 2:30 ତକ ଚତୁର୍ଦ୍ଧା ମୂର୍ତ୍ତିଙ୍କର ପହଣ୍ଡି ସରିଥିଲା। ତାର ଉତ୍ତରୁ ରଥ ଉପରକେ ମଦନ ମୋହନ ଆଉ ରାମକୃଷ୍ଣ ବିଜେ କରିଥିଲେ। ତାର ପରେ ମହାପ୍ରଭୁଙ୍କର ମୈଲମ ଆଉ ବେଶ କରାଯାଇଥିଲା। ତାର ଉତ୍ତରୁ ଗଜପତି ମହାରାଜ ତିନି ରଥନ ଛେରା ପହରା କରିଥିଲେ। ରଥମାନଙ୍କେ ଘୋଡ଼ା ଲାଗି କରାଯାଇଥିଲା। ଇତାର ଆଗନୁ ଭୋର ସମୟଥି ଶ୍ରୀ ବିଗ୍ରହଙ୍କ ନୀତିକାନ୍ତି ଧାରି ସମୟଥି ପୁରା ହୋଇଥିଲା। ଆଇବାକାଲ ରଥ ଉପରେ ଚତୁର୍ଦ୍ଧା ମୂର୍ତ୍ତିଙ୍କର ସୁନାବେଶ ହେବା। ସୋମବାର ଦିନ ନୀଳାଦ୍ରି ବିଜେ ହେବା। ବାହୁଡ଼ା ଯାତ୍ରା ଉଲ୍ଗୁନେ ରାଜ୍ୟପାଳ ଡକ୍ଟର ହରିବାବୁ କମ୍ବମ୍ ପାଟି ରାଜ୍ୟବାସୀଙ୍କୁ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଛନ୍। ସେ ସାମାଜିକ ଗଣମାଧ୍ୟମ ଜରିଏ କହିଛନ୍, ମହାପ୍ରଭୁଙ୍କର ଅପାର କୃପାନୁ ସମକର ଜୀବନ୍ତି ସୁଖ ଶାନ୍ତି ଆଉ ସମୃଦ୍ଧି ଭରିଯାଉ। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀ ଭିଲ୍ ବାହୁଡ଼ା ଯାତ୍ରାର ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇକରି ମହାପ୍ରଭୁଙ୍କର ଦିବ୍ୟ ଯାତ୍ରା ସାରା ପୃଥିବୀକେ ଭକ୍ତି ଶାନ୍ତି ପ୍ରେମ ଆଉ ସମର୍ପଣର ବାର୍ତ୍ତା ଦେଉଛି ବୋଲି କହିଛନ୍। ବାହୁଡ଼ା ଯାତ୍ରାଥି ଭକ୍ତମାନଙ୍କର ଜବର ଭିଡ଼କେ ନଜରଥି ରଖିକରି ସୁରକ୍ଷା ବଡ଼ଦାଣ୍ଡନ ଭିଡ଼ ନିୟନ୍ତ୍ରଣ ରଥମାନଙ୍କର ସୁରକ୍ଷା ଆଉ ଟ୍ରାଫିକ୍ ପରିଚାଳନା ଲାଗି ଜବର ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। ସିଆଡ଼େ ଆଇବାକାଲ ମହାପ୍ରଭୁମାନଙ୍କର ସୁନାବେଶ ଅବସରରେ 15 ଲକ୍ଷ ଭକ୍ତଙ୍କର ସମାବେଶକେ ନଜରଥି ରଖିକରି ପୁଲିସ ପ୍ରଶାସନ ତରଫୁ ବ୍ୟାପକ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। ସମ୍ବଲପୁର ଜିଲ୍ଲାର ଭିନ୍ ଭିନ୍ ସହର ଆର୍ ଗାଁ ଆଜି ଶ୍ରୀଜଗନ୍ନାଥ ବଳଭଦ୍ର ଆଉ ଦେବୀ ସୁଭଦ୍ରାଙ୍କର ବାହୁଡ଼ା ରଥଯାତ୍ରା ଅନୁଷ୍ଠିତ ହେଉଛି। ଜିଲ୍ଲାର ସମ୍ବଲପୁର ରେଢ଼ାଖୋଲ ଆର୍ କୁଚିଣ୍ଡାର 200 ଅତ୍କା ଜାଗା ନଥିବାର ମନ୍ଦିରମାନଙ୍କେ ବାହୁଡ଼ା ରଥଯାତ୍ରା କରାଯାଉଛି। ସହରର 25 ଜାଗାନେ ଶ୍ରୀଗୁଣ୍ଡିଚା ମନ୍ଦିରମାନଙ୍କନୁ ପହଣ୍ଡି ଉତ୍ରୁ ରଥାରୂଢ଼ ବିଗ୍ରହମାନେ ଭକ୍ତମାନଙ୍କୁ ଦର୍ଶନ ଦେବାର ଉତ୍ରୁ ରଥ ଘିଚା ମୂଲ ହୋଇଛି। ଝାଉଡ଼ାପଡ଼ାର ଶ୍ରୀ ଶ୍ରୀ ବରହମପୁରା ମନ୍ଦିରନ ରଥଯାତ୍ରା ଉଲ୍ଗୁନେ ଆଇବାକାଲ ଚତୁର୍ଦ୍ଧା ମୂର୍ତ୍ତିଙ୍କର ସୁନାବେଶ ଅନୁଷ୍ଠିତ ହେବା। ସୁବର୍ଣ୍ଣପୁର ଜିଲ୍ଲାର ପାତାଲି ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ସହିତ ମନ୍ଦିରମାନଙ୍କେ ଆଜି ତିନି ମହାପ୍ରଭୁଙ୍କର ବାହୁଡ଼ା ଯାତ୍ରା ଅନୁଷ୍ଠିତ ହେଉଛି। ଶ୍ରୀମନ୍ଦିର ରୀତିନୀତି ଅନୁସାରେ କୋର୍ଟ ସମଲେଇର ତ୍ରିକୁଟ ପାହାଡ଼ ନଥିବା ମାଉସୀମା ମନ୍ଦିରନୁ ଚତୁର୍ଦ୍ଧା ମୂର୍ତ୍ତିଙ୍କୁ ପହଣ୍ଡି କରାଯାଇକରି ରଥାରୂଢ଼ କରାଯାଇଥିଲା। ଏଥି ହଜାର ହଜାର ଭକ୍ତ ମହାପ୍ରଭୁଙ୍କର ଦର୍ଶନ କରିବାର ସହିତ ଜଗନ୍ନାଥ ଗୁମ୍ଫା ମାଧବ ଗୁମ୍ଫା ଆଉ ଧ୍ୱନି ଗୁମ୍ଫାନ ପହଞ୍ଚିଥିଲେ। ନୂଆପଡ଼ା ଜିଲ୍ଲା ଖଡ଼ିଆଲ ଦଧିବାମନ ମନ୍ଦିରନ ଆଜି ବାହୁଡ଼ା ଯାତ୍ରା ହୋଇଯାଇଛି। ଖଡ଼ିଆଲନ ପହଣ୍ଡି ବିଜେ ସହିତ ରାଜା ଦେବଦେବ ସିଂହଦେଓ ଛେରାପହରା କରିକରି ଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁଙ୍କ ରଥରୂଢ଼ କରାଇଥିଲେ। ରଥଯାତ୍ରାଥି ଭକ୍ତମାନଙ୍କର ଜବର ଭିଡ଼ ଦେଖବାର୍କେ ମିଳିଥିଲା। ପ୍ରଶ୍ନପତ୍ର ପ୍ରଘଟ ସହିତ ଭିନ୍ ଭି ପ୍ରସଙ୍ଗକେ ନେଇକରି ଆଜି 5 ଦିନେ ସଂସଦର ଦୁଇ ସଦନ ହୋହଲ୍ଲା ଜାରି ରହିବାନୁ ଗୃହ କାର୍ଯ୍ୟ ବାଧାପ୍ରାପ୍ତ ହୋଇଥିଲା। ଏଥିଲାଗି ଲୋକସଭାକେ ସୋମବାର ତକ ମୁଲତବୀ ରଖାଯାଇଛି। ପହଲା ମୁଲତବୀ ଉତ୍ତରୁ ମଧ୍ୟାହ୍ନ 12 ଲୋକସଭା ସମ୍ମିଳିତ ହେବାର ଉତ୍ତରୁ ସଂସଦୀୟ ବ୍ୟାପାର ମନ୍ତ୍ରୀ କିରେନ୍ ରିଜିଜୁ କହିଥିଲେ, ପ୍ରଶ୍ନପତ୍ର ପ୍ରଘଟ ଘଟଣାଥି ପହଲା ଦିନୁ ସରକାର ଆଲୋଚନା ଲାଗି ପ୍ରସ୍ତୁତ ଅଛନ୍। ହେଲେ ବିରୋଧୀ ଦଳ କଂଗ୍ରେସ ତରଫୁ କେତେଟା ସର୍ତ୍ତ ରଖାଯାଇଥିବାରୁ ଆଲୋଚନା ଆଗେ ବଢ଼ି ନାଇପାରି। ପ୍ରଶ୍ନପତ୍ର ପ୍ରଘଟକେ ଅଟକାବାର ଲାଗି କଠୋର ଆଇନ ଲାଗୁ କରାଯିବା ବୋଲି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ କହିଥିବାର ଶ୍ରୀ ରିଜିଜୁ କହିଛନ୍। ରାଜ୍ୟସଭାନ ବିଲ୍ ସମାନ ପରିସ୍ଥିତି ଦେଖବାର୍କେ ମିଳିଥିଲା। ପହଲା ମୁଲତବୀ ଉତ୍ତରୁ ମଧ୍ୟାହ୍ନ 12 ଗୃହ କାର୍ଯ୍ୟ ସ୍ୱାଭାବିକ କରିକରି ପ୍ରଶ୍ନୋତ୍ତର କାଲ ମୁଲ କରବାର ଲାଗି ଅଧ୍ୟକ୍ଷ ସିପି ରାଧାକ୍ରିଷ୍ଣନ ଚେଷ୍ଟା କରିଥିଲେ ଭିଲ୍ ବିରୋଧୀ ସଦସ୍ୟମାନେ ହୋହଲ୍ଲା କରିଥିଲେ। ହେଥିଲାଗି ଗୃହକେ ଦୁଇପହର 2 ତକ ମୁଲତବୀ ଘୋଷଣା କରାଯାଇଥିଲା। ফের ঘায় গৃহ কার্য মূল হেবার দেখিকি সরকার গৃহ রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায় বন্দে মাতরম বিল 2026 আগত করিছন। তার উত্তরু সমান পরিস্থিতি লাগি রহবান্ন রাজ্যসভান বিল আইবা সোমবার তক মুলতবী ঘোষণা করা যাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক অধ্যক্ষতাতে হইতিবার কেন্দ্র ক্যাবিনেট বৈঠকটি আজ প্রশ্নপত্র প্রঘট মামলা ও পরীক্ষা সময়টি অনিয়মিততা অটকাবারকে কড়া দণ্ডবিধান লাগি ফাস্ট্র্যাক কোর্ট স্থাপনাকে নেইকি চিঠা বিলকে অনুমোদন মিলিছে। আইবা হপ্তাথি বিলকে সংসদ আগত করা যিবা। গলাকাল প্রধানমন্ত্রী প্রশ্নপত্র প্রঘট প্রসঙ্গটি কড়া আইন আসবা বলে ভিডিও বার্তাটি সূচনা দিয়েছিলেন। ক্যাবিনেটর অলগা নিষ্পত্তি বাদে কেন্দ্র সূচনা ও প্রসারণ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কহিছন, দেশে তিনটা রাসায়নিক পার্ক প্রতিষ্ঠা লাগি ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন ভব্য রসায়ন যোজনাকে অনুমোদন মিলিছে। এই যোজনা লাগি মোট 3030 কোটি টাকা ব্যয়বরাদ করা যাইছে। এই যোজনা 2026-27 নু 2030-31 আর্থিক বছর তক কার্যকরী হবা বলে শ্রী বৈষ্ণব কহিছন। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রনু। রাইজে শিল্প ও সূচনা প্রযুক্তি ক্ষেত্রটি নয়া বিপ্লবর শুভারম্ভ হয়েছে বলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কহিছন। ভুবনেশ্বর লোকসেবা ভবন আজ এসসিএল টেক আর স্বদেশী সর্ভম এআই সাগে দুইটা বুঝামণাপত্র স্বাক্ষরিত হয়েছে। এই অবসরে মুখ্যমন্ত্রী কহিছন, ইতার জরিয়ে প্রযুক্তিবিদ্যা আধারিত আর্থিক অভিবৃদ্ধি বর্ক সেবা এসসিএল টেক কোম্পানি রাইজে 730 কোটি টঙ্কা পুঞ্জিনিবেশ করবা। এথির লাগি 6000 নু অধিকা কুশলী জুয়ান পিলা টুকেলকু সিধাসলক নিযুক্তি সুযোগ মিলবা বলে মুখ্যমন্ত্রী কহিছন।
1: এসসিএল টেক ওড়িশার নিজের এক গ্লোবাল ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠা করিয়া পাই যাউছন্তি, যাহা রাজ্যর আইটি ইকোসিস্টমকু বিশ্ব স্তরে এক নূয়া পরিচয় প্রদান করিব। সেইভাবে ভাবে আজ দ্বিতীয় এমওইউ সাইন হয়েছি, তাহা মধ্য এসসিএল টেক এবং সর্ভম এআই মিলিত সহযোগে ওড়িশার এক সভরেন এআই পার্ক এবং এআই অপটিমাইজ ডাটা সেন্টার ইয়ে মধ্য প্রতিষ্ঠা হওয়া পাই যাচ্ছি, যা রাজ্যের ডিজিটাল ইকোসিস্টমকে বহু মজবুত করিব। এক গ্লোবাল ডেভেলপমেন্ট সেন্টার মাধ্যমে আমার প্রায় 6000 অধিক উচ্চ শিক্ষিত এবং কুশলী যুবতী মানুষ ডাইরেক্ট জব এখানে প্রাপ্ত হয়ে পারিব।
0: সূচনা অনুসারে এসসিএল টেক রাইজে গোটে ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠা করবা। ইতার জরিয়ে আইটি ইকোসিস্টম বর্কস হেবা। সেন্তা সর্ভম এআই রাইজে এআই অপটিমাইজ ডাটা সেন্টার প্রতিষ্ঠা করবা। এই দুই প্রকল্প লাগি আইবা 5 বছর ভিতরে 15000 কোটি টঙ্কা খরচা করা যিবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইবা রবিবার দিন সকাল 11 বাজে আকাশবাণীর মন কি বাত কার্যক্রম জরিয়ে দেশ আর দুনিয়া সারা লোকঙ্কর সাগে ভাব দিয়ানিয়া করবে। এটা তাঁকর 136 নম্বর মন কি বাত কার্যক্রম হবা। মন কি বাত কার্যক্রম আকাশবাণী আর দূরদর্শন জরিয়ে আর এআইআর নিউজ ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপটি প্রসারণ করা যিবা। আকাশবাণী সংবাদ, ডিডি নিউজ, পিএমও অফিস আর সূচনা ও প্রসারণ মন্ত্রণালয়ের ইউট্যুব চ্যানেল থি ভিলি তার সিধা প্রসারণ করা যিবা। প্রধানমন্ত্রীঙ্কর হিন্দি অভিভাষণ উত্তরু

0: নিজে পার্সোনালি করেছেন, কিন্তু সে তাকে তাকে ভি গভর্নমেন্ট এটক করেছেন।
1: হেলে কেতে জানলা কি কেতে টঙ্কা লেখা দেই গরা আনুছন
0: জালাটা পিস হিসাব আনলে 20 টঙ্কা 5 টঙ্কা এটা বি আছে যে সাইজ দেখি কিনা।
1: তো নানি আপন পনিপরিবা চাষ করুছন, ধান চাষ বি করুছন, আও সময় আসলে আপন যেন গহম মানে বি চাষ করুছন,
0: তো খরাটিয়া করছন, তারপরে খেল রাহেল বি দেয়া হইছে, আও আধা জায়গারে বুনিন বি নিয়া পারু রাহেল।
1: তো এই সব কামরে আপনকে ভাল লাভ মিলুছি?
0: হ্যাঁ তা মিলে, তারপরে এখানে স্কুল রে ভি ছুয়ানকে ড্রেস দেলো।
1: তো আপনকর গ্রুপটা বড় ভাবে চালুছে যেনতা অনুমান হচ্ছে আমকি আপনকর কথা শুনে।
0: হ্যাঁ চিন্তা করুথামবে এসএসজি গ্রুপে।
1: তো আপন তো বহুত আগরু বি অ্যাওয়ার্ড মানে পাইছিলে, মঝি রে ভি পাইথিবে বলে আমার আশা। আর আপনকর নু অলগা গ্রুপ মানে ভি শিখবার কথা যে যেন সেমানে লোন মানে নেইকরি নিজের ঘর লাগি যেন খরচা করে দৌছন সারি দৌছন, সেটা যদি কেমসি কাম কি ব্যবসায়ে লগাতে হলে সেমানে বি উন্নতি করি পারতে।
0: কিছু এসএজি আছেন করুছন, আমার এনে তো দুই তিনটা এসএজি আছেন, কিছু না কিছু করুছন, কি স্কুল রে করুছন, আর গোটে এসএজি আছে হেলথ সেন্টার রে করুছে, আর দুইটা এসএজি আছেন চিকি ছাতু এইসব বানাউছন।
1: হ্যাঁ ম্যাডাম, আপনার গাঁকে গেলে বহুত বড়িয়া লাগছে যে আপনার গাঁর সবু মা বহন মানে যে মানে এসএসজি গ্রুপে অছন সেখানে কিছু না কিছু করুছন, অলগা গাঁকে গেলে সে মানে কইছন কি নি আমি লোন বাহার করি কি চাষ করলু কি লোন বাহার করি কি সোনা কিনলু কি লোন বাহার করি কি মোর পুঁজি কে বাহা করলি এই সব কথা কইছন, কিন্তু আপন মানকর যে গাঁরে যে মা বহন মানে অছন সে মানে কইছন কি আমি যে মানে অসুবিধার অছন সেমানকে আমি বি সাহায্য করিছিস বলে, কিংবা সেমানে যে কিছু কিনি কিনি কি রাখিছন চাষবাসর সামগ্রী হেলা কি যে মানে চাষবাসরে যেটা দরকার সেমানে সেমানকর ভড়া বি নেইছন নি কেন।
0: হ্যাঁ তা আছে আমার সে জি গ্রুপ নে ধান কটা মেশিনটা, তারপরে অবশ্য থিলা গোটে ট্রাক্টরটা মানে চলে নি জানলু কই কিনা সেটা হেইনি পারলা সাকসেস।
1: আর কিছু মা মানে যেন চিকি বানাউছন যেন কহিলে আমি সে মা মানকর পাখে বি যাইছিলু, আর সে মা মানে বি এ স্পিরোলিনা চিকি হেলা কি অঙ্গনবাড়ি যেন খাদ্য মানে দৌছন সেসব প্রস্তুতি করি করি কতটা অঙ্গনবাড়ি কে সেমানে পৌঁছাউছন, তো এইসব দেখিকি জানিকি আর শুনিকি বহুত খুশি লাগছে। তো আমার যেন মা বহন মানে শুনুছন আর সেমানে বি যদি এসএসজি গ্রুপ মানকে অছন বলে নিহাতি ভাবে আপনকর নু এই শিক্ষা মানে পাইবে বলে মোর আশা, আর সেখানে বি কিছু গোটে করবার লাগি প্রস্তুতি হয়ে বসবে বলে মোর আশা। তো আপনার সিলাই বি করছন বলে মুই শুনিছি, তো বিশেষ করে নিজের ঘর লাগি খালি সিলাই থিসন কি
0: বাহার লাগি সিলাই করা দিছি
1: করছি? তো কানে কানে সব সিলাই করি থিসন?
0: ব্লাউজ আর সুট সালোয়ার কুর্তি স্কার্ট সায়া খালি শার্ট নি করে।
1: তো আপন সিলাই বি করুছন, তার সঙ্গে সঙ্গে মাছ চাষ বি করুছন, আর চাষবাস রে বি নিজের সময় দৌছন, তার সঙ্গে সঙ্গে ঘর পরিবার ছুয়া পিলা নাতি নাতেন সমস্তকে সময় দৌছন। তো আমকে এই সব কথা শুনিকি জানিকি বহুত খুশি লাগলা। তো যিবার যিবার আগরু আমার যেন মা বহন মানে শুনুছন কিংবা ভাই মানে শুনুছন তাকে কানা কহবার লাগি চাহিবে?
0: বিশেষ করে কহিবি যেন আমার এসএসজি মা মানে অছন তাকে গোটে কথা কই চাইছি আমি, যেন আমি ল্যাম্প হো ইয়া ব্যাংক হো কেনি আকার রো পয়সা আনুছু, হে পয়সাটাকে অযথা নি খরচা করি কিনা নিজের কিছু না কিছু ব্যবসারে লগাই কিনা ঘর পরিবার কে উন্নতি করবেন কই কিনা আমার ভারি আশা আছে।
1: তো নানি আপন যেন কথা মানে কহিলে সে কথা মানকে আমার মা বহন মানে নিহাতি ভাবে বুঝিথিবে বলে মোর আশা, আর সেমানে বি দুনিয়া আগে কিছু গোটে করিকিরা নিজের গোড়ে ঠিয়া হেবে আউ নিজের গোটে ভিন্ন পরিচয় দেবে বলে মোর আশা। তো যাবার যাবার আগর আপনকে আমার ক্ষেত ক্ষমার কার্যক্রম তরফ বহুত বহুত ধন্যবাদ। জুহার
0: জুহার
2: গুরবারি
1: হই শশি
2: কথা মানে তো শুনলা হলে চাষবাস র কথা ঠিক আমকে আমার চাষবাস সমিয়া থি কাম দেশি যে ই ভাইঙ্কর কথা শুনিথিলা তো ই হিসাবে সে তাকর চাষ মানে করুথিলে সুবিধা অসুবিধার এন্তাকর সামনা করা যায়সি আগিয়া মান কথা নু শুনিথিমা যাহা বি সে কথা মানকে আমি আমার চাষবাস তি সামিল করি পারমা এন্তা হিসাবে হি আমার চাষবাসটা আমি শুরু করু নে চলেই নমা
1: হই শশি।
2: হলে দেখো না কথা কথা তি আমার সূচনা মানকর বিল বি আসি পৌঁছি গলান
1: হইগা
2: বলে যে আমার রাউরকেলার আখর পাখর বজার হাট মানকর ই পনিপরিবার দরদাম র সূচনাটা কহিদ
1: হই। তো আমার রাউরকেলা আখর পাখর বজার হাট মানকে পনিপরিবার দরদাম সব ই ভলিয়া থিলা আলুটা কিলো পিছা 16 টঙ্কা পিয়াজ 35 রু 40 টঙ্কা টমাটর 30 রু 40 টঙ্কা বাইগন 40 টঙ্কা ভেন্ডি 40 টঙ্কা বরবটি 50 রু 60 টঙ্কা লাউ গুটা কে 20 টঙ্কা মাখন 30 টঙ্কা করলা 50 রু 60 টঙ্কা ফুলকপি 60 রু 70 টঙ্কা বন্ধাকপি 20 রু 30 টঙ্কা গাজর 50 রু 60 টঙ্কা বেট 40 রু 50 টঙ্কা পটল 40 রু 50 টঙ্কা কুন্দ্রু 40 টঙ্কা সারু 50 টঙ্কা কঞ্চা মির্চা 80 রু 90 টঙ্কা কঞ্চা কদেল 40 রু 50 টঙ্কা অদা 160 টঙ্কা আউ সিন্তা লেসুনটা রহিথিলা 200 রু 220 টঙ্কা লেখা কিলো। বেলে শশি
2: হয়ে গুরুবারি
1: দেখ পনিপরিবার দরদাম বিষয়ে কহু কহু আমার পানপাক সূচনা বি আসি পৌঁছিলান
2: হয়ে হয়ে
1: বেলে সে সূচনাটা বি জনাই দৌ
2: হয়ে গুরুবারি
3: পানপাক বিভাগ কিরেইরু যেন পানপাক সূচনাটা আসি পৌঁছিছে সে সূচনা অনুসারে আসবা 24 ঘন্টা ভিতরে আমার জেলার কেনে কেনতা মেঘুয়া দেখা দেই পারে ই তার সঙ্গে সঙ্গে 25 মিলিমিটার তক বর্ষা হেবার সম্ভাবনা রহিছে তার সঙ্গে সঙ্গে যেন সর্বোচ্চ তাপমাত্রাটা রহবা সেটা 31 ডিগ্রি সেলসিয়াস আউ সর্বনিম্ন তাপমাত্রাটা 25 ডিগ্রি সেলসিয়াস রহিপারে ই তার সঙ্গে সঙ্গে যেন সর্বোচ্চ আর্দ্রতাটা রহবা সেটা শতকড়া 94 ভাগ আউ সর্বনিম্ন আর্দ্রতাটা শতকড়া 73 ভাগ রহিপারে তার সঙ্গে সঙ্গে 233 ডিগ্রি তল অপবন বহিপারে যেনটা কি ঘন্টা প্রতি 10 কিলোমিটার বেগরে বহবা বলি অনুমান করা যাউছি।
2: গুরবারি
1: হই শশি
2: সূচনা মানে দৌ দৌ দেখো আমার বৈঠকি সারবার বিল বি ঝট কলা আসি করে পৌঁছি যাইছে
1: হই। বেলে বৈঠকি সারবার আগরু আমার চাষী ভাই বহিন মানকে সবদিনর ভলিয়া ঠিকনাটা জনাই দৌ
2: হই
1: আউ বৈঠকি
2: বলে চাষী ভাই বহন মানে আমার কার্যক্রম বিষয় থি নিজের মতামত রক্ষি করি আমকে চিঠি লেখবার কে জানতা নি ভুলবে আর চিঠি থি নিজের মোবাইল নম্বরটা নিহাতি ভাবে লিখিকর পঠাবে আর আমকে চিঠি লেখবার ঠিকানা হচ্ছে
1: ক্ষেত খমার কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা পিন 769042।
2: বলে চাষী ভাই বহন মানে আজির লাগি গুরুবারী বহন আর শশী বহন কে বৈঠক নু বিদায় দৌ
1: জুহার।

0: নিধি সাঁতে, নিধি সাঁতে ঘরে অছ?
1: কে দাসিয়া? আরে আ বসি বসি আজ তোরি কথা তোমায় ভাবুলি। কালি সকাল শ্রীক্ষেত্র বাহারি পড়লে নবযৌবন দর্শন করি রাত্রে বিশ্রাম নেই হতা, পরদিন দিয়ে রথরে দেখি গুণ্ডিচা বাসি সকাল সকাল গাঁকু ফেরি আসতা।
0: হ্যাঁ সাঁতে, সেইপাই লাগে পড়ি লুগা গামছা বুণি সারি তোম পাখ ধাইছি।
1: বুণি সারি লুগা গামছা আনিছু? দেখে দেখে কেমিতি লুগা গামছা আইছি তেলু।
0: এ নিও দেখ সাঁতে।
1: আরে বা লুগা গামছা দেখ না মনকু পাইলা ভালো হয়েছি। মু জানে পরা এ গাঁ ভিতরে তো লুগা বুড়া সবুঠু সার। হও হও তোতে আউ মানে অরুয়া চাউল দিয়ে আউ কৌড়ি দিয়ে র।
0: চাউল দরকার নাহি সাঁতে, কেবল কৌড়ি দিও। মু পরা কৌড়ি নেই গুণ্ডিচা যাত দেখিবাকু যাবি।
1: আরে মু জানে দাস জানে, পুরস্তর ফেরি ঘরে কোন সেদিন উষুনা খাইবু। আরে অরুয়া চাউল মুঠে নেই থা, কমলকে কইবু ফেরলা বেলকু ফুটাই যাইথিব, অরুয়া চাউল মুঠিয়ে খাইবু।
0: ঠিক কইছ সাঁতে, দিও অন্টিতে পুরাই চাউল মুঠিকে নিয়ে যাবি।
1: এইটি ঠিয়া হ, মু আসুছি। হ্যাঁ তু পুরা পুরস্তম যাবু, আউ ডেরি করবু কাইকি? গাধুয়া পাধুয়া সারি ঝট ঝট সকাল বাহারি পড়বু, বাট চলা বাধিবনি।
0: হ্যাঁ সাঁতে, সাঁতে মন্দির ভিতরকু মু তো যাইপারিবি না, বাহারে ঠিয়া হয়ে নীলচক্র পতিত পাবন মানুষ দেখিবি, রথ উপরক দিও আসলে দর্শন করিবি।
1: আরে দাসিয়া তুই একুটিয়া যাবু কাইকি? মো সহ বাহারি পড়বু, কথাবার্তা হয়ে যা, বাট চলা জমা বাধিবনি।
0: হ্যাঁ হ্যাঁ সাঁতে, তুমি ঠিক কইছ।
1: হও র, মু লুগা গামছা রাখি চাউল আর কৌড়ি আনি।

প্রভু প্রভু মহাবাহু পতিত পাবন পহণ্ডিবি যেপরে রথ উপরে উভা চতুর্থা মুরতি জগন্নাথ বলভদ্র সুভদ্রা সুদর্শন নন্দীঘোষ রথে কালিয়া ঠাকুর তাড়ধ্বজরে সংকর্ষণ বলদেব এবং দেবদলন রথরে মা সুভদ্রা সুদর্শন এ পাপি জন্মরু উদ্ধার পাইগলি প্রভু নমস্তে দেব জগন্নাথ নমস্তে শঙ্খ চক্র হস্ত

0: নীল চক্র পতিত পাবন বানাকু অনেই রয়েছে। দেখ দেখ সাথে কেমিতি ফরফর হয়ে নেত উড়ুছি।
1: দেখুছি দাস, কিন্তু দিন সারা ভিড় ভিতরে ঠেলা ফেলা খাই খাই তোতে কোনো অবসর লাগুনি? আ কোটি টিকে বিশ্রাম বা
0: না? না তুমি যা সাথে মু এই বড় দাণ্ড ধূড়ি গড়ি নীল চক্রকু অনেই রহবি, তাঙ্করি ভজন গাই গাই রাতি বিতেই দেবি।
1: পাগলা হউ, তু থা যাসিয়া, মু কাহা পিণ্ডারে টিকে গড়ি পড়ে
0: যা সাথে।

0: ভক্ত দাসিয়া,
1: কে
0: তোম ভক্তের মু প্রীত?
1: কে কে তুমি দিব্য জ্যোতিধারী অপরূপ পুরুষ?
0: মতে চিনি করুন দাসিয়া, মু তোমার সেই আরাধ্য দেবতা জগন্নাথ।
1: জগন্নাথ
0: নারায়ণ দশ অবতার, মৎস্য, কচ্ছপ, বরাহ, নৃসিংহ।
1: প্রভু প্রভু, মোর জীবন কৃতার্থ হয়েছি প্রভু।
0: কি বর মাগুছ মাগ দাসিয়া?
1: না, মোর কিছু লোড়া নাই প্রভু, কেবল গোটিয়ে মিনতি। এ অছব বাউরি দাসিয়া, যেতবে যা দেব তাহা তুমি শ্রীহস্থরে গ্রহণ করিব প্রভু, অছব বলে ঘৃণা করে দূরেই দেব নাই।
0: তথাস্তু ভক্ত দাসিয়া।
1: নিদ বাউলার ই কি স্বপ্ন দেখিলি? তেবে কোন সত্যি প্রভু শ্রী জগন্নাথ এছার বাউরি ডাকে প্রীত হয়েছেন? নীলচক্রু দশ অবতার ওহ্লাই আসি আশীর্বাদ করে যাচ্ছেন বড়দাণ্ড উপরে। হভু, তুমি জগতর নাথ প্রভু, অন্তর্যামী ভক্তর মন জাণি সবু পূরণ করেছ, সবু পূরণ করেছ।

0: প্রভু উদ্ধার কর মতে, দেখ দেখ কমলি ধোবলা পেজসর মধ্যে কালিয়া পুরুণি শাগ, সেই শ্বেত পদ্মডলা তাকু মু ভুঞ্জিবি কিপরি, এ শঙ্খ চক্রধারী মাধব মুকুন্দ মুরারি দেবতা দইতা পূজিত
1: অঝড় বাসিন লাগিছি,
2: খেলি মুদুলি গুণিয়া ছড়া আউ কাহার মন্ত্র কাটু করিব
1: না, না না চমড়া পড়ি পেয়ে দিও, হে তো ইন্দ্র নাচুছে আউ ঠাকুরঙ্ ধন্ডা হাতে বান্ধি দিও, তাহলে লুহা কণ্ডা গোটা আন্ডা অন্তর বান্ধি
2: দিও, হে দেখ আখি কেমতি বড় বড় দিশুছি, লুহ ধার ধার বহি যাচ্ছে, বিলকুল খন্ডিয়া বুত হাবড়ে পড়ি যাইছে দাসী,
3: আরে আরে কোন হেছি এমিতি পার্টি তো না কাই করছ, ও
4: সংসার সরি গলা সাথে, ও সংসার সরি গলা, পুরো সমর রাঙ্গ ভূত গিরাছি জি মু কোন করিবি সাল দেব,
3: হ্যাঁ হ্যাঁ হেছি ভাই দিব হেছি ভাই, মু যেতে ডাকিলি সেদিন সে শুনিয়া কো নাই, রাতিটা সারা বড় দাঁড় ধুলিতে পড়ি রইলা,
4: মু কোন করিবি সাল দেব তে কোন,
3: আচ্ছা হও হও হও দস্ত বলি দস্ত বলি দেখিবা কোন হচ্ছে, আরে দাসিয়া এ দাসিয়া তবে এমনি পাগল পরি হচ্ছে কেকি,
0: হ মু পাগল হয়ে যাইছি সাথে, মু পাগল হয়ে যাইছি দেখু না, সুরঙ্গ দিশে হাঁডি ধার মধ্যে ধবল পেজ সর, তা মধ্যে শাগ দিশে কলা এই তো শ্বেত পদ্ম ডোলা,
3: ওহো বুঝিলি, আরে দাসিয়া দাসিয়া এ ভাব পাইলু তো কাহি কৃপা কি কলে ভাবগ্রহী, আমি তো ব্রাহ্মণ গোসাই এ ভাব কাহি ছুঁই নাহি, কি বুঝবে এ দিন জন তোতে প্রসন্ন ভগবান,
4: কোন কৌছ সাথে মু কিছু বুঝি পার নাই সাথে,
3: তো জীবন ধন্য হয়ে যাইছি কমলি, তো জীবন ধন্য হয়েছি, আমি ব্রাহ্মণ গোসাই হই কেতে সেবা পূজা করে যে ভাব পাইনু তা দাসিয়া পাইছি, সে জনে শ্রেষ্ঠ ভক্ত
0: নিধি সাথে,
3: আরে তু মতে শান্ত ডাক না রে দাস, তু মোঠু মধ্যে বড় ছোট কূলে জাত হলে মধ্য তো স্থান অনেক উচ্চরে, এবে তো ভক্ত দাসিয়া
4: আ গুণিয়া ডাকিবিনি সাথে,
3: গুণিয়া কোন করিব কমলি, গুণিয়া কোন করিব, নিজে দাসিয়া তো বড় গুণিয়া, তু পেজ উপর সর কাঢ়ি দে শাগ পোড়াকে উঠে অলগা করে দে, সে আনন্দের ভোজন করিব,
4: সত্যরে তেবে মু শাগকে পেজ উপর কাটি অলগা করে দেউছি সাথে,
3: বাস এথর ভোজন কর দাস,
0: দিও দিও কমলি, শাগ পেজকে অলগা অলগা দিও, মু খাইবি,

0: তুমি আম পরীক্ষার উত্তীর্ণ হয়েছ দাসিয়া, তুমি জনে মহাপুরুষ।
1: না না না, মু যে ছাড় অছুয়া বাউরি কূলর মণিষটিয়ে।
0: যে ভাবকু দূর অভাবকু নিকট সে অছুয়া। দাসিয়া, তুমি যে ভাবকু নিকট অভাবকু দূর।
1: গুরুদেব গুরুদেব, মো জীবন ধন্য হয়ে গলা গুরুদেব, এ জীবন ধন্য হেলা ধন্য।